0: মোটু এতদিন কাটিও
1: কি গো কাটিও নি সলে তো নিকল দিন হই নি প্র্যাকটিস বাট
2: কি না না
0: রেগুলার না আয়র আনি আবা আপু তো রেগুলার
3: হোয়াট
0: ইজ দিস ম্যান

มาตั้งความไม่ตั้งใจไปเลยคนไม่ละคนอะไรหมดงั้นทำไรบริษัทก็ชิบียนชูรีจ้าไปที่คอมพิวเตอร์กินด้านดูเขยตัวไปจะตอนยาวดูเช่นเฮ้ยแม่งมาเนี่ยคนทำไม่ละคนน้ำหมดแล้วทำไงวะCampuchor Dikri Gornoye, Shikaunoye, Ani Marmat Gornoye, Nepal ke number one Haru and Sato Education Center ho niyao. Aw CPN ma ta Campuchor paunu ka saatei, Campuchor Shikaunoye rokei kotom bigri hale ma ghor ma bigriyo, ghor mai, bank mai, awi school, office, jun sukai sthan sasta ma bigriyo, tei aera pa banaune subidha pani chha jhuse. English language kaksha ko pani byabastha chha hoi. Computer, laptop, printer, photocopy machine, intercom system, inverter, solar system, awi inverter ko battery pani paincha.क्यामरा र भरपूर तो इंटरनेट पर ही जोड़ी चाहो आमा मुने लागे ताके औ तालनो बेताल महिडेर फेर दुका पाइएला झुसी औ ये फोन नम्बर 015547787 9942535141 अब गुड वेरी गुड वेरी गुड